0: এয়ারপোর্ট বেস পিসিএর এয়ারপোর্ট সুন্দরসলাম পরিচালিত হবে।
1: Thank you, Airport Loud and Clear. And we got your alarm.
0: Thank you, Airport Loud and Clear.